0: শ্রোতাবালে আপন শোনো কেশবানুরাগী গো গায়ো ভালো ভল ইয় গীত। আশা করনু কি দীনেশ চন্দ থাপলিয়াল জি কে ইয় গীত ভাল লাগুনল আর আমার দোহার শ্রোতাও কে লেনে
1: বিলকুল বিলকুল লাগে হলো বহুত সুন্দর গীত ছে। আগলে চিঠি আই ছে রিক্ষি তিওয়ারি কি দেহরাদুন বিটি কি আর ইউ বুনি ছন কি গ্রাম জগত কি পুরি কুটুমদারি আর প্রস্তুত করতা হুঁ তে রিক্ষি তিওয়ারি কু নমস্কার। তো আমার তরফা বিটি ভি আপকো তে নমস্কার ছে আর ইউ বুনি ছন কি হীরা সিং রাণা কু গয়ু রঙ্গিলি বিন্দি গীত শুনে দেওয়াল। তো ইউ ভি এক কুমাউনি গীত ছে। তো আবার শুনদা ইউ সুন্দর সি গীত হীরা সিং রাণা কু গয়ু।